0: လုံမမားတယ်ဒီကျင်းတော့မနဲ့မနဲ့ကျွနေမိနေငါသူစူကျူဘိုးကျူကျောထောက်ထားတော့ငါဒီကျင်းတော့ဒီလုံမမားတယ်မမကလုံမမ
1: လာရဲ့ညကပါချာကြည့်မြည်အာမာကြီးအညီယောဟန်ချာတာငါရဲ့အညူဟေကနတနာဂျာဂာဂျီလေလမ်သာဂါလေဖိုင်ဒန်နေမရညူကပလမ်သာမနာကိုနီတိပေါ်နာလို့ညူအတိမာကိုနီဂနာလေဒဒဂိုင်းမောင်လေညူကျောင်းတိဖားလေရကြောင်းမလို့ညူအကထူဤကိုယောဟန်ညူမငနာဤဒိုနာကိုနီခလုံးမကျောင်းနာကိုနီယူဟာမယာမီရကျောင်းထမဲရညာလေယောဂဂါရရကလာကိုနီဟုငဲဒဒေးစခနီရာဘေညာတမီနေအတိမာဂျီလေအကျိုးယောငါလနာတိပဝနာလောယညုအတိမနဲ့ကြောင့်တိဖားလဲဟေမဂျာဂါဂျံဘမ်ယောနေလာငါရှိယညတိပဝနာလောညုမဂျာဂါချောဘယုသာနေခိုလိုဂျန်သာနေလောယညုအတိမတိတောနာကိုနေခဖဒဲခဘလဲလိုင်ပေါ်နေခိုလိုညီအလာငါယညာမိမိပညာဒုသမာဒဲလေဟောဖောမ်လဲလဲမခိုခိုလိုဆုံဆူလိုယညုနာဒီမခိုလိုဆူလာနာကိုနေစိဒါဂျတောလဲဥနေငါလိုယညုဥဆမ်လေလဲဥဆမ်လေလဲချချဤကနာလိုယညုဟွဟွလေဂျာဂနဲဥကိုမြေခိုဂျာငါဂျေယညာသူဟာမလီအညာကလောနာယောဂျာဘာညာနေယူထာနေဟလေစုံမစီရယညုတမနေယဟိုက်ကနေလကနာပိဟဘလီကန်မေစာမခဖာဒဲနာဘိသေသာလေညုခနာမယူလေမယူညာလေကိုဘူထာငါယညာနာတမနေမလောနာကိုပာအဒီမန်ငချိုလာနဂါနငချိုလာထာလောယညုအချိုဟိုလိုအချိုနဲ့ဖတ်တာကကိုလိုယူဟေးနဲ့ကိုနီတော်လာညာကျဲရညာသမီးနဲ့လိုင်ဖုန်းနဲ့ကိုလိုငချောငချောအီနာကိုနီထိပွနိုင်ကနာမယာဖာနီကိုဂျုံညာငါရညာလေယောဟာနဲ့ဂါဂျူလာဂါယမောဟဲဩဆဆာအီကူနဲ့ဥချိဖတ်ချီနန်ဒီမဖာဂါဖယူရရညာသမီးနဲ့အဒီမာသူခလဲခါဝယမောမီရောရညာဂါဂျီအချိုဂျီအဒီမာမဘီဆာလဲအနေလာငါရညာကြီးလို့အတိမသူကမချာဤလဲလမ်းထနာယမဖရပဲချဲကြီးညာကိုပါတိမနဲမလောနီညာငါလာလဲလို့ရညူနာလထာတိမနဲငေထာဟဲမမီပန်ဟာလဲအဟွေရယူထာငါရညာမတဲလူလဲအဟွေရယူထာငါရညာနာအတိမကြီးဟဲလဲဤကငယ်ဖရဘူးမန်ဂျန်ဖာမဂနီခုလိုငိုင်းလေခုလိုဖမီလာနာဒီမကြီးအခုခမနာဂ aya ထွားကြရညနာခထိုးနေဟံကပိုင်ထိုးနေနာဟာကြီးကြမြောငါအေစီတီကိုဆုံးကြမြောဝေလငါရညာဟကြီးအဒီမာခုလိုငေချောနေပဲချေဒူကြီးခုံစတေလေညာငါလာလေဒီမာဟောဆန်နေလာငါရညာနာဂမ်ဂျီလိုရညူသမီနေအကွာကိုနေခိုးရမောနာယောနယသဘယညုသမီနေရဒီမကြီးမဖယပချင်းအယညာကပါချုံနေလီဗျူလဲဟေးကြငါလာလဲငါထုံငယ်အကျလို့ညာဟေးလဲဒီပေါ်နာငါထသွားစားတဲ့မငူလို့ရင်တကနာကိုနေငါအချာချူထာနေဟငယ်ဘလို့ဟေးဖနငါဂျိုနေလိုလဲလို့ခိုးလို့ငါထင်းနေပကြယညာဒီမသွားစားမှုထူတဲ့မငူလို့ရညူငါထတိုးဘတတ်တာထင်လည်းကြရဲ့ငါဟူကိုဇူဟာဆမ်လည်းတိုးဖူရာဘူထာနာဒီမကြီးထိုးဟာရညာငါဟမလုံးနေမြလာလည်းဟုံးစတေမြလာလည်းထိုးဟာရညာနန်လီဗီဝဲအချိုလီအောင်းနဲ့လီဗီဝဲရဟာရညာအချိုလီအောင်းနဲ့အမျိုးနဲ့လေအောင်းငါဟူရဲ့စငါလာရဲ့အင်းငါလာလည်းဟဲ့ဂျီနူဟူငါလာလည်းဂျီနူဟူအမြငါလေးငါအမြငါငါဟူလည်းဒီပေါ်နာဟုံးစတေလည်းကျွန်တော်လီဗီလည်းအဂျီယောင်းရဟောလည်းကိုပိုင်ရဲ့ဂျီနာဘူထာရညာယမငါလေလေမာလေဟောဆာယမမဲဦးညဉ်နဲလေကိုလိုဘူထာရညာတမင်းနဲ့ဟကကောနေယမလေရညာနာယဟာဂျေမမဂျလာသူဦးမြဂျီငါရညာကပချီတူလာဂျီငါဂျီငါရညာငါဂျီသူလေရဒီမာထိုင်မဟူမချာချီသူအမြန်နီအကထုကထုမြောဂျာလာငါငါဂျီဟူတိပိုတိမီတိမောဒန်မာယညူအဘဘေဟနာကိုနီဖေဘူငါယညာဖေဘူထလယညူဖေဘူဖိုထခေါခွမ်ဖူလာခေါခွမ်ဖေဘူဖနေလာသနိုင်ခုစနာဖူလာယယယဘူငါယညာနတိပဝနာဂျီဂျီဖူလာအောသူစင်ခါဖူလာသူမဂျာဂါဂျာလူခူ Abajan thajan thar kulo bijang linga yanya bijang ne yuhayo monya thole na sida ja tole o ne na ma joni pe nga chaya ma joni lo yanyu sida o jine kho e adi mane du mo he malanga ma lo na hum na ko ni umna ni yo ja dha nga yanya hum na thim nga de yanyi de jami yo ja ga hum na bi yo ja han nya nga yanya na adati sona laile kwa laile ya gubo map gana gani ya nyadu mega pabilo jana lo na laipo na koni chana thi guthane manguga koni talua pom lo ya nyu tanaka u choha go tanaka umdu pom lo bolisa pula kulu pithane kiwa kusula nga ya nya kiwa kusula na koni masinyadu bu kuling le pula gana bu sida laipo ne naga po ne kulu du le yudo jinya je ye nya honge ba khaw pula ma do nge isani ma bi ene nge lo yinyo kulu la bila janga ye nya laipo ji adap sam na ko ni sum sum ko ti ko na ko ni me si che po ne ko khwam kulu su nya nga ye nya naga tu lo ye nyo na ko khwam su su su me pya ye nyi ma de le he wa ma no le e ko khwam hu po ne su la nga ye nya me si che po ne na he nyu se sa jo le le sida ma lo le nga ji ti te le si po o le se le che me pu la de sa pu la du du ni la pe ne pe la tho ga pho nga ye nya le ya mo ga lo ye nyu tho mi ne hu ko ni me si che le khu nga ye nya na ti to pho le nga um thi nga ti to pho na ko ni hu ji ji lu thu ma ji le mio pula on yo le na khumu ye di mua le li viu le malo na majaga ne li viu nga ye nya majaga ne khopom ne lo ye nyo na majaga ne ye achi thimde jaga ne kulo bijan le phai le unga ne aya nga ne kulo jana sida bine na yom achi biu nga ye nya ho je ji mui ma te kulo cho ne lo yu na unga nga la una bithe ne che biu nga ye nya hum na o ne tito po nga ye nyo na jai nga hum thim na sa sai hum na ko ni lo ye nyo ba hum na email le khu nga ye nya hum na ko ni ma lo na email po ma jan du lo nga yo ma ji ayo man adi ma na ma po nga ne tu ni ko pa je nge chola la na po nga ye nya he no la wa ya ya le nga je le la wa hu hu nga na hu nga la ya la le nga le na ba chi yo o je yo ma ba chi na a ti pa ha ja nga le ku lo bi dau lu de la nga ye nya hu hu le dau lu ne ka pa le an de le na go dau lu le nge wa la le ku ji lo ye nyu adi ma na ga do wa la phe an ne ne wa ko ko phe an ne lo si da ko lo du nya nga ye nya yo ha kho mu we ko lo du nya nga ko pa le hum tha ne ro yo ma le hum tha ne hu wa na bu po me mi cha chi me yo ji na o yo ha ko lo ma si nya na hi du le la du le nga ye nya ma si nya du lo hum na ko ni nga ji nga ye nya nga ji ga ya mo tha lo hu hu ti ti hu hu lo ga ji la hu le bi lo ga na ko ni nu nu hu lo nu nu nu a ge thu ko i hu ka se ko i le kha pho bi do bi do na kha na ha na na hu lo ma si nya la na gu pa bi lo ga na ko ni ti pu na ko ni cho mo de le lo i nga ye nya ya pu la sa bu te jo jo jo ne kem pula ken ni ga lo ye nyu khulu khulu lo ja le ma si nya de lo ye nyu na bu ma nya de le ti pu na khulu ta na ti pi pi khulu le lo ye nyu ti pu na ko ni ko ne cho ne le na ko ni a phi yo ha ti a te jo na ko ni lo ja le na cho a jo um na ni jo na ko ni a yo ma ko ni yang pho nga ye nya hu na ko ni ya mo la lo ye nyu ga je ga ya mo la nga ji su hu hu ja la lu du nga la ye nyu su mi cha chi le ne nga ji nga ye nya hu na ni khu lu lo ja la nga je ye nyu hu na ko ni su hu ja ji na ga pho ne hu ja ji nga ye nya na ja ya sa sam na ko ni ya thu lo ye nyu ti pu na ma da wa sa ga ne lu khu pu la bi ngo thu lo ye nyu ma lo na ko ni ma lo na ko ni ana ni ga ko ni ma le ya yo ma ma bi ja nya le na ko ni chinga ko da o pho na chinga ko na la ta hu ma ji le na lo pu la ma bi ngo nya nga ye nya lo pu la thu ma ngo nya nga jo ayo ma ka ka ba tha nga lo ya thu lo khu pu la ngo nya na chinga ku jena ngonya koni hugo pa yo ma sisi le nga yenya sisi le he nuloi sip sisi hum ya te ga ngonya te aje chi ye ku bana na koni lu ngonya nga yenya chi ye ku thulo thumi ne yohane ga koni ya pu la ge a ku ma bane na tha bingo le nga yenya ji mi ne na ma lo na yo ma ji nu ne pu la ge tha na le ma ni nya mi lo yenyu a yo ma le ta sin chai le chala nga jo a yo ma ji tha na le sam ma pu la tha na ma พัฒนาการและเฮือกนั่งมันยาสิเจียเนี่ยทุ่มเนี่ยอายังกุลากาและเลี้ยงเนี่ยจุลอย่างนี้ที่ปวนายมาคนนี้มีลาขบบเชช่าขบบน่ายมาทุ่มที่ปวนายกูมีลอยเนี่ยแล้วใบขับขี่ผู้ละเลยมาสมญาคนนี้ยามีเนี่ยทุ่มเนี่ยหึงก้าคนนี้ยังงาและงาเย็นเนี่ยคือหน้าคนนี้ลูกคือผู้ละอาหูผู้ละมาเกลือกระทบงอและงาเย็นอยู่แห่งกันในตานายังก่อจีกระเมียก็ในตอนนั้นเขาจะช้าและบินามาเย็นอยู่เขาจะช้ากำนักคนนี้เชื่อมคนนี้งั้นดานุพัตติงาสีอามือหุ่นแม่และงั้นตัวนี้งั้นผ่านนักเชื่อมือลอยเย็นอยู่ก็ประชาธารณะคนนี้บาดจิตดูมือพม่าก็จงอายุเนี่ยทักเคลียพอลอยเย็นอยู่ก็ยังหาเจริญหน้าเขาจะช้าบินามาเย็นอยู่งั้นคนนี้นุจิตาหน้าอยู่ว่านักเรื่องมาเย็นอยู่อยู่พอน่ารอดบุกพอแม่เฟบุพอยแม่อย่างที่โกโลโจเนอุลานเนบาชิดาเกินที่โกโลโจเราเดือยวานักเลงมาเย็นยูดูทำไ
2: มมาเออจื้อลอจายิ่งมังมามาเออจื้อลอจายิ่งลอนุ่มอาจอมาอ้อมMa ti con de te me nha Da ga ho de nha ba go bo che Cha u gu le te a le ne nha yo mu Na